শ্রোতাসকলে শুনে আছে পুরনি হিন্দী ছবির গীতর অনুষ্ঠান মধুবন। এইবার শুনক অভিমান ছবির লতা মঙ্গেশকর আর মোহাম্মদ রফির কণ্ঠরেটি গীত। গীতর কথা মজরু, মিউজিক এস ডি সংগীত এস ডি বর্মন।

0: কাহিনী পড়ি আপুনি নিশ্চয় ভাল পায়, উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠর এটি মনোরম অনুষ্ঠান। প্রতি পুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধারাবাহিক উপন্যাস পাঠর অনুষ্ঠান। ধারাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভারতী গুৱাহাটীত প্রতি পুৱা 9 বজাত FM এণ্ডৰ 100.8 মেগাহার্জ।
1: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
2: Our voice gets you heard everywhere.
1: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটি হৈছে
2: 6900453528।
1: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্ৰ

0: Now being recorded.
1: প্রথমতে শর্মা ডাঙরিয়া টিহুর পর যিনি ফোন করলে তখন অভিনন্দন ফোন এই অনুষ্ঠান তারমানে চাই আছে ভাল পাইছে সেখানে গম পাই পেলে ভাল লাগিল আর তখন রিকুয়েস্ট করেছে কোন হে রূপহী বিজুলি এই গান মই গাইছো এটা দেউতার অবিহনে দেউতা থাকতেও মই বাৰু গাইছো অলপ পজিটিভও লাগে গানটো যদি অলপ এবস্ট্রেক্ট হয় তাতে মই দুই লাইন মই আওড়াই দিওঁ গোটেইখিনি গাবলৈ অলপ দিগদাৰ হ'ব মিউজিকৰ এটো নহ'লে ই লোৱাচোন ঠিক আছে